আসসালামু আলাইকুম, আকাশবাণী কারগিলি কানা আছনমনি প্রোগ্রাম পো ফ্রচুপা গাচাং সাকে ইন্তি খানমাল্লা হাজির সংসেদ গাছি জুন আসালাম পো ফ্রদমচান সংশিক ইয়ালে রিনমোছে আছনমনি প্রোগ্রাম আসনা বাখান আছনম কাকাফোনো দেংমায়ো দিয়ান্তাং সাকগার গার জুকসিয়োদ না নান মেছান মে দিয়ার গামোসেন মনাম বো জুকসে দুকটুক থানা দিং আছনমনি প্রোগ্রাম প্যানুক সাক বাচিসনাল লাঙ্গাস হেলদি লিভিং স্কোরলা ইয়ান্তি খানমাল্লা স্পেরা সুমজেরেত ইয়াংদিকা নমো নাসরিন ফাতেমা স্কিউ জুস কিয়ংসিয়োদ খোয় কানা মাতং সার তকসপাত কি আসকিয়াং আতি ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে জেরে মালেক হতং দে স্কোলা নমো নাসরিন ফাতিমে কানা টিসুয়েগং প্রচুপি ফ্রালুক্স বেদ কাসানি আতং ইয়ানি নানমেত মিছে ফুচাস পো রগামোসেন মো ইয়াং রগেল থোবি মিছে স্মিয়ারদো ইন ইনসানি রুগোনাল দাতপা নানমেত ইয়োতনা খুখুরি জাকজেরি লাসুন রগিয়ালা জোস্তেকা মাল্লা খ্যমাঙ্গানেত নানমেত মিছে খাকচান উসুল রিক সাকতিসনাল্লা মুতাওয়াজিন গজা ইয়ানি নানমেত লুসপি মিং না ছাছা ইনসুকি আতেস ফ্রমাচিক জানুন কলবি ফ্রালুক্স বাচা গাউন জের না আতেস উনপো ছন্মা জেরে খাজা জেরে ডাল জেরে উর্জেন জেরে ইয়াংশিয়া জেরে গা চি সিঙাতি না বিং মাতং দোন সাক আতেস ফ্রমাচিক টাইমিকা কলবি ফ্রালুক্স বাচা ইয়াং ঠিক চিক স্টেচা ইয়াং জাং ফুড না নুমরিক্স পো নিনচে দোনমি ফ্রালুক্স বাচা নিসেরেসি বাকেদা ওয়ার্জিস বাচা জাকতং আতেস কামাস কাম তিস মিনিট ইয়ানি ঘন্টা ফেত আতেস ওয়ার্জিস বানা আতিরগো মজবুত ইয়াং কুচান ছাচাস ইনসুক ইয়াং জাকজেরি লাসুন না ঙ্যাম্বো ঙ্যাম্বো জাকাং আতং রুলচাস পো রুলচাস পোস আতিরগো নানমে লুশাস ইনসুক ইয়াং সুমেরেসি মুনাসিব নিন চেন গিয়ানি আতং রগিয়ালা সিহাত লুসপি মিং না জাকতং আতং ঘন্টার দুনিয়ার গিয়াত আতং নিত তং মা মানা ছাছা ইনসুক নিত নিনচে তং না কাতো আতি জিসুম পো ইয়ানি

আসসালামু আলাইকুম, আকাশবাণী কারগিল এখানে খবর কোরিয়ান তির খিদমতে গুলজার আলী। গভর্নমেন্ট ডিগ্রি কলেজ দ্রাসিস বাইনুল আকওয়ামী মাহুলিয়াতি জগনা জুমসে হাই অ্যাল্টিটিউড বায়োডাইভার্সিটি কনজারভেশন এন্ড রিসার্চ পার্ক পে মাস্টার প্ল্যান পে দিলিং তনজোস বসিন দি তনপুর ফেসপা বাসে ট্রান্স হামালিয়ে গ্রাম ও শহরে আনুক ইকোসিস্টেম পিস্তুন বাঁচাও ইনসুক দি ওয়াকসলা মেম্বার পার্লামেন্ট লাদাখ হাজি মোহাম্মদ হানিফা জান ফেসপা ডোন ফুজুক সৈয়দপিন ফেসপা ডোন ফুজ দি প্ল্যানপুর ডিপটি কমিশনার দ্রাস ইমতিয়াজ কাচো কনসেলর বিম্বাট আব্দুল ওয়াহিদ এসডিএম দ্রাস না 16 গ্রেনেডারি কমান্ডিং অফিসার নদ্রেসে দি স্তালজোকস বাসেন গঞ্চুকসেন দি বাক্সলা কোঅর্ডিনেটর বায়োডাইভার্সিটি এন্ড রিসার্চ পার্ক ডক্টর জাভেদ নাকিস দি প্রজেক্ট পেকা ফেসপা বাসে ছোরতামাসোমিন দি প্রোগ্রাম পেড়গিয়াবনা ডোন ফোন ইস দি পারাগির চুয়েফিয়া স্তালজোস বাসিয়তপিম মালসে আনুক প্লান্টেশন ড্রাইভ চিগিয়ানুগাং খাকলেনমাসং দি ড্রাইভ পেয়ামুক মাকমিউনি লোকাল মিমাংসুনি ফ্রুনি সুকলার এসোসিয়েশন দ্রাসি ফ্যাকাল্টি দোনা জিডিসি দ্রাসি স্টাফুনি দোনা এ এহলেকারুনি চোসনা লেগিনা শেখ শোকনা দ্রেসে খাকলেনে খিমের সিসাং লাকসুকসুন স্পোসিন দিয়াং স্তংচি গিঙিমোর লোকাল দোনা মাহলিয়াতি থকনা খাকচান লাকসুক সুনাস পোচা ও নিসপি শিশুন দ্রেসেয়তিন দি প্রপোজড পাকপু স্ত্রুংলুক চলচল শেষ মাহলিয়াতি হাগোনা শেষ ইউলি মাহলিয়াতি স্ত্রুংলুক সিফিয়া সানাচিক দোনা খেতে কোদরাতি মিরাসি বিরমোচান গ্রালসিরুনিফিয়া সন্তেচান লেবরেটরিক দানচাইন দি মাস্টার প্ল্যান পেয়ানুক সেহরাই লাকসুক সুনি আর্বোরিটাম থুনমো মালসাওনিস মনজাতি লাকচুক সিটস নার্সারি দোনা প্রোপাগেশন ইউনিট পো বায়োডাইভার্সিটি চলচলি সিটেশন চিক রিস্কেসি স্ত্রোকছাগি ট্রায়াল এলাকাই শেসি গ্যালারি নামজি দোনার গুনজবিয়ারি তালুকসি স্টেশন শেহরি সায়েন্সি তালুকসি মার্কাশিক জোলজিক্যাল মিউজিয়াম চিক ছুই স্ত্রুংলুক সিফিয়ার জিং রিসার্চ এন্ড মনিটরিং প্লট দোনা আউটডোর লার্নিং স্পেস চোখ ছাছা লাসুলনি গ্রাল দি মাস্টার প্ল্যান প্যানুক জাকসেয়তিন দি ওয়াসলা ডোনফোস লাদাখি ছুরছুর ইনমি মাহলিয়াতি তালুক জাকপিফিয়া দি লেগিনা খাক লুশা ইঞ্জিরিন দি লাসুন লাস তৎপসং দি প্রজেক্ট পথ দ্রাস ইন্তিজামী রোকস না লাক্তু তিকাং গাঁড়গিয়া বাচেন ইয়াং দি গ্রাল ছিরুন আকওয়াম মুতাহিদ দি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল না জম্বোচান বাসে মাল্লাখ্যমি ফ্রালুক সুনাং ফ্রালুক সুনিয়ানুনা চিকচিগিন দি ওয়াক্সলা প্রিন্সিপাল দ্রাস নাসির শেবানিস কলেজ চোখনা মাহুলিয়াতি স্ত্রুংলুকস দোনা মাহুলিয়াতি হাগুয়েফিয়া কলেজ দিউ চোখস রিয়পি মালসা অনুষ্ঠান জাকসে দি কাল্লাস বাসে ছাত বাসে ইয়ত জার্বিস পেরান জোকসে মঞ্চুকসিন